0: নমস্কার, আমার অধিকারই তবে আর শুনতে উল্টা রেডিও সফলতা
1: 103.4 মেগাহার্টজ।